0: जी हाँ दोस्तों, अभी आप जी हाँ दोस्तों, अभी आप सुन रहे थे जाने दो मुझे जाना है, आज किसी से मुलाकात है मेरी। अभी आप सुन रहे थे और मैं सोचता आशा भोसले का आवाज और किशोर कुमार की आवाज़ अभी आप सुन रहे थे। ठीक है दोस्तों, हम चलते हैं और बढ़ते हैं कि एक न्यूज़ की तरफ और रे खलामा की तरफ हम चलेंगे।
1: Bij Fahon Hindustani Radio. Dit is het Fahon Hindustani Radio nieuws. Goedemorgen, ik ben Frank van der Klucht. Op 5 Gelderse locaties zijn materiaal op het spoor gevonden in Barneveld, Twello, Brummen, Putten en Lunteren. ProRail meldde vanochtend dat op meerdere plaatsen in Nederland buizen aan het spoor waren bevestigd, waardoor het treinverkeer op diverse trajecten plat lag. De landelijke eenheid doet onderzoek op verschillende plaatsen, maar kan nog geen details delen. China voert vanaf vandaag reisbeperkingen in om nationale technologische veiligheid te beschermen. Chinese burgers betrokken bij illegale activiteiten tegen nationale veiligheid kunnen 6 maanden tot 3 jaar uitreisverbod krijgen. Buitenlanders die onjuiste verklaring aflegden bij de visumaanvraag riskeren een tot 5 jaar inreisverbod. De inspecteur-generaal van het Amerikaanse ministerie van Defensie meldt in een rapport aan het congres dat de aanvallen op Iran tot en met juni ongeveer 33,4 miljard dollar hebben gekost, waarvan 22 miljard dollar aan munitie. De oorlog heeft strategische tekorten veroorzaakt. Trump beweerde eerder dat er onbeperkte hoeveelheden beschikbaar waren. Op de A2 bij Knopendijl vond vanochtend een ongeluk plaats, waardoor vertraging opliep tot meer dan 1,5 uur. Rijkswaterstaat raadt reizigers aan vanuit het zuiden richting Utrecht hun reis uit te stellen. Op de A50 bij Ravenstein botsten 3 voertuigen, waardoor de linkerrijstrook richting Arnhem werd afgesloten. En dan tot slot het weer. Vanmiddag schijnt geregeld de zon, stijgt de temperatuur naar 24 tot 27 graden, met de hoogste waarde in Limburg en oostelijk Brabant. De kustgebieden krijgen meer bewolking, een kans op een bui en een temperatuur van 21 tot 24 graden. En tot zover het nieuws op Fahon Hindustani Radio.
2: Har kaam ke liye, har advertentie ke liye, maut ke samachar, farmaishe ya jo bhi khabare aapko dena hai. Aap jaiye, hamara website hai aur hamara email hai info@fahonfm.nl. हर एक एडवर्टाइजमेंट हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक और टेलीफोन नंबर 07-365-2247 मेरे इन्फो www.radiofahonfm.nl of mail ons op info@fahonfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247. Bas dosto, aaj hum aap log ko kuch ghazal sunayenge. कितने दिन हो गया हमने कुछ गजल गीत आप लोग को नहीं सुनाए हैं और आज हम आप लोग को कुछ गजल सॉन्ग भी सुनाएंगे। दोस्तों आओ मिलकर पहले ये गीत को सुना जाए। इन आंखों के मस्ती क्या है, दिल चीज क्या है दोस्तों, और ये दिल चीज क्या है, आंखों के मस्ती क्या है, आओ मिलकर सुना जाए। आ जा रे ओ मेरी

हम सब चाहे हॉलैंड में है, चाहे जोन आई संदेश में है, लेकिन आप चाहे जहां जाइयो, जा अगर कोई और आपको देखेगा तो वो जान जाएगा, नहीं वो पूछेगा भाई आप कहां कहो, तो आप कहेंगे हम हॉलैंड की, तो बोले नहीं तो ये मैं अपन आंध्र क्लर्च, तब बोलियो ना ना ना हम सरेनामी है, तो हमारे क्लर्च से पता चल जाता है कि हम कहां कहे दोस्तों. Ondanks dat u gaat zeggen, ik ben geboren in Nederland. U gaat zeggen, ja, ik ben van hier, ik ben van daar. Maar oorspronkelijk, heel veel mensen zeggen, je bent van India. Nee, ja, nou, mijn voorouders wel. En daar mag je zeker trots op zijn, mensen. Zo gaat het toch. U mag het zeker trots op zijn. Toe, Suriname. Zo, aantje maapelijke, zonaenge. Oor, iske baat, hem kia, zonaenge, dus toe. Au, ik, oor, zonajai, met jaadgaar orkest. In Holland Turkije is zong hey. En er zijn heel veel van onze kalakar, ja, Surinamke kalakar, ketri is me milke e giet ko gai hey. Ou is giet is een live stage song mensen. En laten we even gaan luisteren. Het is heel mooi met voice of een virus Uditram, Nishamadaren, Auro Ahmadali, Surinder Sutal, Faris Barsati en Jaadgaar Orkestra gestaan. Je giet ko je sub gaiete met alles erop en eraan. Chutney masala, lekker raus, na jij.

दोस्तों, कहा जाता है कि 2022 में 2022 में बॉलीवुड का समाचार कि इन 2022 vertegenwoordigde हिंदी सिनेमा 33% van de bioscoopomzet. Gevolgd door Telugu en Tamil. Goed voor respectievelijk 20% en 16%. Mumbai is een van de grootste filmproductiecentra's ter wereld.